আজির বন্দনার পরবর্তী কণ্ঠশিল্পী মার্কণ্ডেয় মহাপাত্র শিল্পী কণ্ঠে বনমাড়ী রচনা এই কথার মো মন মহাপ্রভু এই কথার মো মন নীতি দেখুবি নীলাদ্রি মণ্ডপে কঞ্জ সুন্দর বদন।

0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
2: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্ররু শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছেন রজত করা

শ্রোতা বন্ধু, বয়সর রাজপথরে এমতি অনেক থর মিঠা মিঠা দুর্ঘটনা ঘটি থাকে। হলে এবে রাজপথরে লু বহুছি, তেণু কাহার মন স্থির না। অনেকে এই সময়ের কোণী হিল স্টেশন বা অরণ্যাঞ্চল চাল যাচ্ছে টিকি থা অনুভব করা, ঘঞ্চ বনানী প্রকৃতির এই সুন্দর বরদান। এই ঋতুরে এই বৃক্ষ ঘেরা অঞ্চলের রহি খুশির প্রিয়জনক সহ দিন কটাই দিও কিছু মুহূর্ত, এ হব আপনার অতি সুখকর কথা।

শ্রোতাবন্ধু, পশ্চিম ওড়িশার তো ঘর ভিতরে বি রহবা কষ্টকর হয়ে পড়ুছি এই গ্রীষ্মর দাউরে। নিয়া ঝুল যেমিতি খসুচি আকাশর ঘরর ফাঙ্করে সেমানে ওদা কপড়া দিয়ে বন্দ করে রকুচন্তি। ঝরকা কবাট সম্মুখরে ওদা বেণা চের ঝুলাই রকুচন্তি। তেবে এই জ্যেষ্ঠর আও কিছু দিন এমতি সহিবাকু তো পড়িব আমকু। আষাঢ় আসিবা যাই সহিবাকু হেব এই অসহ্য গরম। সে পর্যন্ত টিকিয়ে সতর্ক রুহন্তু, ভালরে রুহন্তু, পানি রকিথান্তু সবুবেলে পাখরে পাখরে। ভালরে ভালরে কটি যাও আউ এই কিছু দিন জ্যেষ্ঠ মাসর। আজি গীত গীতিকারে এতেকি কামনা।

0: ভদ্রে, মো তৃষার্ত ভদ্রে,
1: কি তুমি প্রশস্ত বক্ষ, বিশাল বাহু, উজ্জ্বল মুখমণ্ডল, শান্তি ও কান্তির ধারারে পূর্ণ,
0: কোন ভাবুছ ভদ্রে? সম্মুখে তোমার ভিক্ষার্থী শ্রমণ, তাকে জল ভিক্ষা দে, তাঙ্কর প্রাণরক্ষা কর ভদ্রে।
1: কিন্তু মু যে চাণ্ডালি কন্যা, সমাজের পতিতা, আর্যগণকর অস্পৃশ্যা, আপন মোঠার জল গ্রহণ করিবে কিপরি?
0: ভিক্ষু আনন্দ নিকটরে এ প্রশ্ন কাহিকি ভদ্রে? সে জাতিভেদ মানে না ভদ্রে, ভিক্ষু আনন্দ শ্রমণ যুবক, তাপাই ব্রাহ্মণ চাণ্ডাল, আর্য অনার্য সমস্তে সমান। ভীষণ তৃষা তুরুমু, তৃষারে কণ্ঠনলী শুখি যায়, মুন্ডায় জলদান কর ভদ্রে।
1: কিন্তু আপন যে আর্য আউ মু
0: অনার্য লড়না, এইয়া না? তথাগতঙ্ক ভাষারে জন্মরে কেহি ব্রাহ্মণ হুয়ে না, আর্য হুয়ে না। সে ব্রাহ্মণ হুয়ে, আর্য হুয়ে কর্মরে। জন্মরে কেহি পতিত হুয়ে না, সে পতিত হুয়ে কর্মরে। মু তৃষাতুর, আঞ্জুলাই জলদান কর ভদ্রে, মোর তৃষা নিবারণ কর।
1: আর্য
0: দিও, আঞ্জুলাই জলদান কর ভদ্রে, এ ভিক্ষুর তৃষা নিবারণ কর।

0: জন্মরে কে পতিত হুয়ে না, হুয়ে কর্মরে। জন্মরে কে ব্রাহ্মণ হুয়ে না, হুয়ে কর্মরে।
1: এই ছিল তাঙ্কা মুখ নিসৃত বাণী লোকান্তি,
0: আউ এই সত্য বল।
1: কিন্তু ভিক্ষু আনন্দে চালিগলে কান্তি,
0: দ্বার দ্বার বুলি ভিক্ষা গ্রহণ করিবা তাঙ্কর কামনা।
1: ভিক্ষা বৃত্তি যে ভীষণ কষ্ট,
0: তাঙ্ক পাইঁ নির্দেশ সেইটা।
1: রৌদ্র তাপর উষ্মতার যেবে তাঙ্কর সে রূপকান্তি নষ্টভ্রষ্ট হয়ে যায়,
0: সেমানে শরীরর রূপকান্তি প্রতি আসক্ত নুহন্তি বউল।
1: না না, মু তাঙ্কু এ নিচ্চ বৃত্তির নিবৃত করিবি, তাঙ্ক পথ অবরোধ করিবি, তাঙ্কু বারণ করিবি।
0: বউল,
1: তাঙ্কু ভিক্ষাবৃত্তি করিবাকু দেবিনি, না কেবে নুহে।
0: বউল,
1: মু সে উত্তম পুরুষ পাখে বাধ্য হয়ে গলি লোকান্তি। ভিক্ষু আনন্দঙ্কর মধুময় চাহানি স্মিত হস আউ তেজদীপ্ত শরীর দেখিবা পরে মু দুর্বল হয়েগলি।
0: বউল,
1: তাঙ্কু ন পাইলে মু আহুরি দুর্বল হয়ে পড়িবি, এমিতিকি মু প্রাণ বিসর্জন দেবি। তাঙ্কু বিনা এ প্রাণ মোর অসার কান্তি, মু তাঙ্কু ছাড়ি বঞ্চি পারিবিনি। না মু পারিবিনি কান্তি, মু পারিবিনি।
0: দেখুছি তুমি পাগল হয়েগলি বউল, টেণা মেলে উড়ি বুলুথিবা পক্ষীকু তুমি বাঁধি রখিব, একথা কোন সম্ভব? পক্ষী কোন বাঁধি হব বউল?
1: আউ থরে তাঙ্কু আখি পুরে দেখিবাকু, এ প্রাণটা আকুলিত। কো কান্তি, সি আসিবে না?
0: আসিবে, নিশ্চয় আসিবে। আউ মো বউলর আবেগপূর্ণ প্রাণরে তাঙ্ক প্রেমর মধুময় অগরচন্দন লেপ দেবে, হেলা তো।
2: Just...

0: পুরুষর দাসী পরিচারিকা।
1: সারা রাতে প্রকৃতির রূপ লাবণ্যরে মু প্রলুব্ধ হুয়ে,
0: মু বিস্তম অয়স্কান্তি রূপরে প্রলুব্ধ ভিক্ষু। আসো, আজির এই মধ মুহূর্তরে মু তোম পাই সেজ পারিদেবি, কামনার সেজ, বাসনার সেজ। মো নারীত্বর সমস্ত নির্যাস দেই মু মু তোমাকু হাসাইবি ভিক্ষু, মু তোমাকু হাসাইবি।
1: তথাপি প্রকৃতি মোর প্রিয়তমা,
0: তুমি বি কান্তির প্রিয়তম, কান্তির পুলক ভিক্ষু। রাত্রির নিস্তব্ধতার তোমার স্মৃতিকে পাথেয় করে এই কান্তি বঞ্চিছি, মতে মতে থরটি গ্রহণ কর ভিক্ষু। থরটি তোম স্পর্শর সঙ্গীতরে মতে আত্মহরা হবাকু দিও ভিক্ষু। ভিক্ষু,
1: তুমি অপরিচিতা
0: ভিক্ষু।
1: প্রকৃতি, প্রকৃতি
0: ভিক্ষু, ভিক্ষু। ওঠর আনন্দকর পৌরসর জয়গান শুনি কো গোটাই অজোড়া মুহূর্তরে কেমিতি গোটাই মু উন্মতা হয়ে পড়িলি। তোম গোচরের ভিক্ষু আনন্দকু থরে আখি পুরাই দেখিবা পাই মু চেতবন বিহারর অরণ্যকু আসিলি। তাঙ্কর তাঙ্কর প্রচণ্ড পৌরসরে প্রলুব্ধ হয়ে মো অন্তরী হয়েগলি ভৌড়, কো গোটাই খেয়ালর বশবর্তী হয়ে মু বৌড়ার মন প্রাণর মানুষ প্রতি আসক্ত হয়ে পড়লে। পান্ধি রকি পারিলে পাখরু নিরীক্ষ দেখিছি মু ভিক্ষু আনন্দঙ্ক প্রাণর সমস্ত অণুরে তবরি নালি বিবদ্ধ। তুমি তাঙ্ক ভিক্ষু জীবনর প্রথম উৎস,

0: ফেরি আসি বলে তোমার কথা সত হল মা, তোমার পূজা অর্চনা সত্য হল। তুমি কুহ ভিক্ষু, জীবনর প্রথম সকালে মনর মানুষকে খুব পাখরে পাই হজাই বসলে এ জীবনর অর্থ কণ? কিন্তু মো স্বপ্ন সার্থক হল, মো মনর মানুষকে ফেরি পাইলি। বাস হাও মু কিছু চাহিনি, এথর অচিরে মোর মৃত্যু হেউ, মো কায়া বিনষ্ট হো, সেই হব মোর আনন্দ, মো সুখ, মো নির্বাণ ভিক্ষু। আরে আপন এমতি নীরব কণ, এমতি চাইছন্তি? হ্যাঁ, ও এই পুষ্পক, এইটি অর্ক পুষ্প, শেষ অর্ক পুষ্প। এই অর্ক পুষ্পকে আহুতি দিয়ে আপন আপন, এ কণ আপনার আখিরে লুহ, আপনার কান্দি উঠুছেন ভিক্ষু? হে, এমতি গোটাই অবাক মানুষ বলে নিশ্চুপ কী কিছু কু না কী ভিক্ষু, কিছু কুহ ভিক্ষু কুহ।
1: নিস্তব্ধ মানুষের স্বর হজি যাইছে প্রকৃতি, মানুষ আজি জড় অথর্ব পালটি যাইছে, জড় অথর্ব আউক্লিব মানুষ পাখর, তুমি কণ আশা করিবার প্রকৃতি?
0: কি কাহার এই কণ্ঠস্বর অতি পরিচিত জনা পড়ে, মতে চিহ্নি পারিল প্রকৃতি? কি কি তুমি?
1: মো প্রকৃতি, চাণ্ডালি কন্ঠ প্রকৃতি।
0: না না, তুমি মিছ কৌছ, প্রকৃতি মু, মু প্রকৃতি, মু চাণ্ডালি কন্যা,
1: তোম মন ভিতরে মু আছি, মু, মু প্রকৃতির বিবেক, বিবেকর প্রতিধ্বনি,
0: প্রকৃতির বিবেক। কোন চাহ তুমি?
1: দেখ প্রকৃতি, মনর মানুষকে তোমার থরে খুব পাখর দেখ, নিরেখি চাহ তাঙ্ক, দেখুছ কেমিতি স্তব্ধ সি, তোম তান্ত্রিকা মাতা বসুন্ধরাঙ্ক তন্ত্রর প্রভাবরে কেমিতি মুখ পালটি যাইছন্তি, মন প্রাণ হৃদয় সমস্ত বন্দী, পাদ অবশ, নয়ন স্তিমিত, শরীর প্রাণহীন, কেমিতি কাকুস্ত মৃগ সদৃশ সে নীরব নিস্তেজ, দেখুছ দেখুছ প্রকৃতি? যজ্ঞপীঠর বলিদান নিমিত্ত সজ্জিত থাকা নিরীহ পশু ভি নয়ন তাঙ্কর স্তিমিত, শরীরর অস্থিমজ মানে যেমতি অবশ প্রাণহীন, হুয়েত অল্প কেতটা মুহূর্ত মধ্যে তাঙ্কর যেমতি প্রাণ পায় নিঃশেষ হয়েযিব, সবুদিন পায় সে নীরব হয়েযিবে, নিস্তেজ হয়েযিবে, তাপরে তাপরে সব শেষ, তম দীপ দিহুড়ি আলোক শিখার সমাপ্তি ঘটিব, তম কামনা বাসনার সমাপ্তি ঘটিব প্রকৃতি? নিরীহ ভিক্ষুর মৃত্যু হব তোম সুখ আনন্দ আ নির্বাণর উৎস, এইয়া না? যে সকল মানুষের বন্ধু তাঙ্কু আপনার করিবা পাই এক বিষাক্ত আকাঙ্ক্ষা তোমার প্রকৃতি, এইহীন প্রচেষ্টার নিবৃত্ত হো প্রকৃতি, অন্তত মনকু তোমার শান্ত কর, স্থির হো। কিন্তু তুমি পণ্ডিত, শাস্ত্র অধ্যয়নের নিপুণ, অমাপ জ্ঞানর অধিকারিণী, কুহ যে সকল মানুষের বন্ধু তাঙ্কু নিজের জীবন বন্ধু ভাবে পাইবা পাই এমিতি এক কুশ্চিত চক্রান্ত করিবা কোন বিধেয়, যাহাঙ্কর আশীর্ময় নয়নর সভিঙ্ক লাগে অমৃতর ধারে ঝরি পড়ুছে, কেউ অধিকারে সেই নিষ্পাপ নয়নরে তুমি বাসনার অগ্নি স্ফুলিঙ্গ ভরি দেব প্রকৃতি, কেউ অধিকারে? মাটিপিণ্ড শরীরর নিচ বাসনার চরিতার্থ পাই নিরীহ প্রাণর ফুলটিকে তুমি ঝরিযিবাকু দেইপারিব প্রকৃতি? তেবে যাও, সকল বাসনা, সকল অভিমান, সকল অহংকারকে ভুলে ভিক্ষুঙ্কু ক্ষমা প্রার্থনা মাগি নিও, মো ভি পাপিনীকে পুঁ ক্ষমা কি দেব? সেই মহান আত্মা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: চক্র গদা গরুড় সমস্ত দর্প চূর্ণ হল
1: হনুমান আঙ্গুটি গোটে হাত কাখ তু পড়ে তিনটা জায়গা আয়ুধ বাহন
0: আচ্ছা নিঃশ্বাস রুন্ধা
1: সমস্ত ভগবান চিন্তা করছেন ভাই।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: প্রচার করুছো নারীমল কার্যক্রমটিকে উপস্থাপনা করিছন্তি নির্মাল্য ওঝা।

মজরু সুলতানপুরিক অনেক রচনার কণ্ঠশিল্পী আশা ভোসলে এবং মহম্মদ রফি চলচ্চিত্র ইয়াদো কি বরাত।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଶୁଣିବା ପାଇଁ ଭୁବନେଶ୍ୱରରୁ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ଦୁଷ୍ମନ୍ତ ସାହୁ। ବାଳକୃଷ୍ଣ ଦାସଙ୍କ କଣ୍ଠରୁ ଏହି ଗୀତଟିକୁ ଆପଣଙ୍କ ଅନୁରୋଧର ଗୀତଟିକୁ ଆପଣଙ୍କୁ ଶୁଣାଇ ଦେଉଛୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি শুনিবা অনুরোধ করছেন চন্দ্রকান্ত পৃষ্ঠী গোপপুর নিশ্চিন্ত কোইল কটকরু। আপনার শুনবা চাইছেন মহম্মদ অজিজঙ্ কণ্ঠের এই গীতটি যা রচনা করছেন নিজাম। আপনার অনুরোধর গীতটি আপনার শুনাই দেব।

এইটাই শেষ করছো আজির চিরহরিত কার্যক্রম। আম কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার্টজ যোগে আকাশবাণী কটক প্রচার করুছু এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম।

0: মোর স্বপ্ন আজি সফল হয়েছি, কলিঙ্গ মোর প্রধানত। আজি মগধ সাম্রাজ্য পূর্বরু মহোদধি ঠারু দক্ষিণের গোদাবরী পর্যন্ত বিস্তারিত হয়েছি। এই বিজয়কে আজি মন ভরি উপভোগ কর অশোক, মন ভরি উপভোগ কর। মহাবাত্যগণ যাও, মোর এই বীরত্বর গাথাকু কলিঙ্গর বিভিন্ন স্থানরে প্রস্তর গাত্রে খোদন কর। মন্দিরর ভাস্কর্য ভিতরে মধ্যে মোর বিজয়ের চিত্র প্রকটিত হেউ। যাও
1: বিজয়। কাহাকু তুমি বিজয় বলি কহুছ অশোক?
0: কে তুমি? দিগ্বিজয়ী দুর্ধর্ষ সম্রাট অশোককু তার না ধরি সম্বোধন করিবাকু তুমি সাহস কল কিপরি? কে তুমি?
1: মু জনে সামান্য শ্রমণ বৌদ্ধ সন্ন্যাসী উপকুপ্ত।
0: কোন তুমি চাহ? কিছু ধন রত্ন বৈভব যাহা ইচ্ছা নেই যাও।
1: মোর এই পার্থিব ধন সম্পদরে আগ্রহ নাই সম্রাট।
0: তেবে এঠিক কাহি আসিছ?
1: তুমি যাহা দেখি না পারুছ তাহা দেখাই দেবাকু, যাহা বুঝি না পারুছ তাহা বুঝাই দেবাকু আসিছি। এই দেখ সম্রাট, চতুর্দিগরে কুড় কুড় পচা সড়া সপ, তা ভিতরে শুণ আহত মানঙ্কর আত্মচিৎকার, ইয়াকুই তুমি বিজয় বলে কৌছ? ধ্বংসর এই পৈশাচিক দৃশ্য ভিতরে তুমি বিজয়োৎসব পালুছ? এই তরবারির জয়কু তুমি জয় বলে কহি গর্বরে ফাটি পড়ুছ? এই বিজয় বেড়ে তুমি দেইপারিব অশোক, ফেরাই দেইপারিব এই মৃত পাইক মানঙ্কর জীবন, ফেরাই দেইপারিব তুমি পুত্রহারা জননীকু তার পুত্রকু, মৃত পতির শবকু ধরি মথা পিঠি পিঠি কাঁদুথবা স্ত্রীকু তুমি ফেরাই দেইপারিব তার স্বামীকু। দিও দিও সম্রাট, যে জীবনকু নেইছ সেই জীবনকু পুনি ফেরাই দিও।
0: না, মু পারিবিনি শ্রমণ, মু এসবু ফেরাই পারিবিনি, মতে ক্ষমা কর। মৃত্যু পরে জীবন কোন আউ সম্ভব?
1: তাহলে কো অধিকারে তুমি নরসংহার কল? তুমি পাপি নরাধম।
0: মু পাপি, মু নরাধম, মু আজি অনুভব করুছি যাহা মু করিছি ভুল হি করিছি, মো ভুল পাই ইতিহাস মতে কেবে ক্ষমা দেব নাই। মো চতুর্দিগরে আজি বহল অন্ধার, মতে মতে আলোকর পথ দেখাও শ্রমণ, মতে আলোকর পথ দেখাও।
1: সম্রাট, প্রভু তথাগতঙ্কর শরণ নিও, হিংসা ত্যাগ কর, অহিংসার বিজয় হি প্রকৃত বিজয়। স্নেহ প্রেম ভাল পাইবা ভিতরে মানুষ হৃদয়কে জয় করিবাকু চেষ্টা কর। কুহ, বুদ্ধং শরণম গচ্ছামি,
0: বুদ্ধম শরণম গচ্ছামি,
1: ধম্মম শরণম গচ্ছামি,
0: ধম্মং শরণম গচ্ছামি,
1: সংঘম শরণম গচ্ছামি,
0: সংঘম শরণম গচ্ছামি। প্রভু তথাগতঙ্কর সেই পবিত্র চরণরে মতে আশ্রয় দিও শ্রমণ।
2: বন্ধ কর এসব, মৃত্যু পাই এবে প্রস্তুত হব। এই খণ্ডারে মু তোম মস্তক ছেদন করি প্রতিশোধ নেবি।
1: প্রতিশোধ আত্মতৃপ্তির সমাধান নুহে শুভপদ। অশোককে হত্যা করি তুমি কন তোম হৃদয়ের ক্ষতিকে ভুলে যাইপারিব? মনে রাখ যুবক, হিংসা প্রণোদিত তরবারির জয়

শেষ হইলা মো পছন্দ। প্রযোজনা দুর্গা মাঝি, উপস্থাপনা নমিতা মল্লিক এবং জসমিন প্রিয়দর্শিনী, বৈষয়িক সহায়তা করিথিলে সুভাশিষ রাজগুরু মহাপাত্র।

এই দেখো এই দেখো দেখো সেই অভিনব চৌধুরীকে, সে কিপরি মোর সপ্ত পঞ্জা তলে চাপি হয়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, তার নিস্তার নাই, তার মৃত্যু সুনিশ্চিত।

0: অথচ মুঁ এতে হতভাগ্য যে জাণি জাণি মুঁ সেমানকু হরেই বসিলি এই চাকচুক্য দুনিয়ার মোহরে পড়ি। ও মিছ প্রেমর পরিচিকা পছরে দৌড়ি দৌড়ি শেষে মুঁ পাইলি এই কলঙ্কময় যন্ত্রণাদায়ক জীবন।
1: স্যার এবে সেমানে কেউঠি?
0: সে কথা মুঁ জাণিনি সিস্টার, অথচ সেমানকু থরে মাত্র দেখিয়া পাই মো মনটা আজি কেতে ব্যাকুল হচ্ছে। কিন্তু মোর সেমানকু এ অবস্থা বিষয়ে জনাই মো দুঃখে ভাগিদার করিয়া পাই মুঁ ইচ্ছা করেনি। দীর্ঘ 20 বর্ষ ধরে মুঁ সেমানকু জানি জানি নিজঠারু দূরেই রাখিছি। সেমানকু সুখর স্বর্গ নিকটকু নিয়ে যাওয়া পাই প্রতিশ্রুতি দেই হতাশার কুয়ালি ভিতরকু ঠেলি দেইছি মুঁ। আজি কোউ মুহরে সেমানকু মুঁ সামনা করিবি কো সিস্টার? দীর্ঘ দিন ধরি রোগ শয্যায় পড়ে রই আজি সেই পুরোনা দিনর স্মৃতিকু রোমন্থন করু করু আখির মোর লুহ ফরি যাচ্ছে সিস্টার। অনেক থর মুঁ চেষ্টা করছি সিস্টার তমুকু মো জীবন ইতিহাস সম্পর্কে জনাই দেওয়া পাই, হেলে কহিবাকু চেষ্টা করি মুঁ কহিপারিনি। আজ কিন্তু সবকিছি তোমাকে কহিদেবাকু চাউছি। মো কুকর্ম পাই মুঁ যে আজি অনুতপ্ত, অন্তত তুমি জানিত সিস্টার।

0: এই সুজাতা, সুজাতা, আরে ওড়না খোল না,
1: আরে লাজ কাকু, তমুকু নববধু বেশে দেখা কেতে দিন ধরে অপেক্ষা করি আজ বহুত কষ্টরে পাইছি, অথচ তুমি প্রথম মতো তোমার মুহ লুচাইবার লাগি পড়লি।
0: তম কপাড়ে চন্দনর টুপা, আনত আখিরে সল্লজ ভিরু চাহণি, ওঠরে মিঠা মিঠা হস, বাপরে বাপ সুজাতা, কি চমৎকার দেখা যাচ্ছ তুমি। এই আরে ওড়না খোলো, টিকে দেখিবাকু দিও।
2: মু আজি তমক পাই অনেক খুশি অভিনব, তমক পাই আজি লাগুছি সতে যেমিতি মো হাত মুঠে মো স্বর্গ পাই যাইছি।
0: সতে এই কিছু বর্ষ পছকু চাই দেখ তো সুজাতা, আমি প্রথমে কলেজ জীবন আরম্ভরু পরস্পরর অজনা থিলে, অথচ গোটাই সুযোগরে আরে সেই গছ পাখের মো আমি পরস্পর চিহ্ন হওয়া পরে এমতি গভীর ভাবে ভালো পাইলে যে সারা জীবন পে আজ একাঠি রহিবার সুযোগ পাই পারলে নাই।
2: আমার ভালো পাইবার গভীরতা হি আমাকে সারা জীবন পে একাঠি করে পারছি, হলে বিবাহ পূর্বর ভালো পাইবা আর বিবাহ পূর্ব ভালো পাইবা এই দুইটি মধ্যে অনেক পার্থক্য আছে অভিনব। বিবাহ পূর্ব আমার আখিরে ভরি রইতিলা খালি ভাল পাইবার রঙ্গিনী স্বপ্ন, আউ পরস্পরকু অতি নিকটে পাইবা পাই আবিলসা, কিন্তু বিবাহ পরে এবে আমি বিরাট বাস্তবতাকু ভেটিবা অভিনব। সেই বাস্তবতার ঘাত প্রতিঘাত ভিতরে যদি আম প্রেমর দীপ শিখাটি সেমতি অলিবা রহে তেবে আমি নিজকু সুখী বলি কহিপারিবা।
0: এই আমার সুখর সংসার পাই মু আজি তমকু প্রতিশ্রুতি দউছি সুজাতা, জীবনের যেতে বাধা বিঘ্ন আসু পছে তম প্রতি মোর ভাল পাইবার দীপশিখাটি সেমতি অলিভা রইথিব।
2: সত্য কহুছ অভিনব,
0: আউ কোন মিছ
2: জানল, বেড়ে বেড়ে পুয় মানে মিছ কই ঝিও মানুষ ঠকি দিয়ন্তি, তমে বি সেতির কম অবস্থাত নুহে, মনে পকা তো কলেজ জীবনে কেতে থর হস্টেলে মতে দেখা করিয়া কই মতে ঠকি দেইছ।
0: আচ্ছা ঝিও মানে বি কম নুহন্তি, মো কোন মিছ কইলি,
2: তমর খালি সববেলে মো সঙ্গে ঝগড়া,

0: without you. Yes. দেখুন না, মানে আজি একাকি বসি পেক পরে পেক বিবার লাগিছি। নাথিং নাথিং না, ইউ আর হিয়ার রিয়েলি, বাস জমি যাব আজি রাতে।
1: মিস্টার চৌধুরী, আপন সেইটি বসন্তু না, আপন আদৌ উঠাইবাকু চেষ্টা করন্তুনি, আপনক পাদ টর্মল হেউছি, পড়িছিবে যে।
0: নো নো, মে উপালে সেইতরে তো মজা আছি, মানে মু পড়ি যাউতিবি তমে ধরে নউতব, মু সই যাউতিবি আর তমে মতে উঠাই দউতব, বোতল ভেসে সউতব পুনি বোতল ভরি দউতব, রাত দিটা সরু নউতব, তমর মোর গপ সেইমতি চালিতব। কি চমৎকার! সরি শুভেন্দু, মানে উপালি বাগানে ভাই তো কথা পুরাপুরি ভুলে যাইছি। You tell me, তোর কোন দরকার ছিল?
2: কোথেলি কি? বুঝলি অভিনব, সে উপালে কেমিতে না আসবে কইলু? তত্তে দিনে ন দেখিলে মনরে তার আদৌ বুঝিনি পরা। কালিঠু কামরে ব্যস্ত রই, তত্তে দেখা করি পারনি। ভাবলি যাই দেখা করি, তোর ভালো মন্দ বুঝি আছে। যেতে হেলে তোমার বাল্য বন্ধু, তোর খুশি যা মোর খুশি সেয়া। কহুনু, তু আসিবা মাত্রে তত্তে মু 1.5 কোটি টাকার বিজনেস দেই সাহায্য করলি না?
0: আরে শুন ভাই, কিয়ে মনা করিব? আরে কা জীবনে হাড় আছে এত বড় কথাটা কই দেব? আরে তু তু তো মো হাত, আরে তোরি সাহস রে গাঁ ছাড়ি কলিকাতা আসি গলি যে, মানে সবু মু করি পারলি না?
2: হেলে ভাই, মু এবে বড় গোটা অসুবিধার পড়ি যাইছি রে, তু কিন্তু চাইলে সব সুধরি যাব।
0: কও কও নু কইলে সিনা হব,
2: মানে কোন কি মোর বিজনেসটা এবে টিকে মান্দা ধরি আসছে, তা ছাড়া মোর ইনকম ট্যাক্স রেট হওয়া পরে মো আর্থিক দৃষ্টি ভারি দুর্বল হয়ে পড়ছে ভাই। আর যদি তু কিছু সাহায্য করন্তু, অবশ্য মু অল্প কিছু দিন পরে তোর পরিশোধ করে দেবি।
1: মিস্টার চৌধুরী নিশ্চিত ভাবে তোমাকে সাহায্য করিবে শুভেন্দু, যেতবেলে তম পরিচয় বন্ধু পাইছন্তি, তোমার অসুবিধা বেড়ে কোন সে নীরব রহিবে? তোমার কেতে দরকার খোলি কহুন।
2: মানে এই ধর 2 লক্ষ হলে চলিযিব আর কোন।
0: হোয়াট ইভেন 2 লক্ষ? এতে টাকা?
1: এইটা মিস্টার চৌধুরীঙ্ক হাতের মলি শুভেন্দু, তা ছড়া মু যেতবেলে মিস্টার চৌধুরীঙ্ক পাখে পাখে আছি সেতবেলে তাঙ্ক টঙ্কার অভাব আদৌ রহিবনি। আপনি চিন্তা করন্তুনি মিস্টার চৌধুরী, এই নিয়ে শুভেন্দুর যাহা আবশ্যক পূরণ করদিয়ন্তু, তাপরে মো কাম আপনি দেখিবে, আপনি শীঘ্র তার 2 গুণ টঙ্কা পাইযিবে।
0: ওকে তবে ঠিক আছে, যেতবেলে ভাগ্য দেবী নিজে মো পাখে রচন্তি, মোর আউ চিন্তা কোন।
2: তবে ভাই, মু তবে সিওর হেলি 2 দিন ভিতরে টঙ্কাটা পাইযিবি যেমতি।
0: ওকে,
1: হ্যাঁ হ্যাঁ, মু মিস্টার চৌধুরীঙ্ক পাইং কহুছি, তুমি যাও কালিয়ে সি নিয়ে যিব।
2: তাহলে অভিনব, মু আসছি, গুড নাইট।
0: গুড নাইট।
2: গুড নাইট মিস সুপালি।
0: গুড নাইট।
1: গুড নাইট।
0: গুড নাইট মিস সুপালি।
1: ইয়েস।
0: মানে কেমিতে টিকে খটকা লাগুছি তোমার কথা, মানে তোমার শুভেন্দু প্রতি কিছু দুর্বলতা নাই তো? মানে আই মিন দেখো, মানে তোমার রূপ আছে, যৌবন আছে, অনেক পুরুষ বন্ধু আসিবে, হলে মো পরে জনে সচ্চা বন্ধু পাইবনি তুমি।
1: আরে আপনি সেমতি ভাবুছেন কাইকি? আপনক ছড়া মো অন্য কাহা কথা চিন্তা করিনি, আপন যেমতি মো পাই পাগল, মু বি ঠিক সেমতি আপনক সব সময়রে পাইবা পাই চাহি বসছি। হলে শুভেন্দু সম পুরুণা পরিচয় হেতু তা লাগি টিকে সুপারিশ করিদেলি, ছাড়ন্তু আপন যদি অন্য কিছু ভাবুছন্তি তবে তাকু সাহায্য ন করি পারন্তি, সেইটা আপনকর বন্ধু মামলা, মোর কিছু কইবার নাই।
0: দেখন্তু আপন রাগি গলে না, না মানে শুভেন্দু কো সাহায্য করিবা মোর দায়িত্ব, সে মোর বাল্য বন্ধু, আউ কলিকতারে পাদ দেই যদি মু রোরিং বিজনেসটা করি পাচ্ছি তবে শুভেন্দুই দায়ী, ওনলি বিকজ অফ শুভেন্দু। মানে এমিতি কইদেলি কালে তুমি যেমতি মোর হাত ছড়া ন হই যাও। লিসন, ইউ লিভ ইট, সেসব ছাড়া মো কথা তুমি জমা ধরনি মিস উপালি, প্লিজ।
1: উপালি কাহা কথা ধরেনি মিস্টার চৌধুরী, বরং অন্যের রঙহীন জীবনকে রঙিন করিবারে সাহায্য করে।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ মিস পালি, তবে আজির রাতেটিকে মো টিকে রঙিন করি দিও।
1: ও নিশ্চয়, মু তো সেইতি লাগি নিজে চালি আসছি।
0: ও ইউ আর সো নাইস, সো লাভলি মিস পালি।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু সুরক্ষিত রহন্তু।
1: মিশ্র সত্যনারায়ণ অন্য রচনার শিল্পী কণ্ঠে পরবর্তী গীত।